আমাদের অফসাইডে যদি বা প্লাম্বার মেজি যদি বা পেওয়াতে অফসাইডে এ এটা শিকার শিকার সব টান ইনসিডিও ফোর শিকার সব টান ইনসিডিও ফোর ওর অফসাইড যাওয়ার জন্য এবার মুহূর্তে মুহূর্ত না ঘুমারে রো এ চারোবা মাহাবই আপুতে ইও ইমাই নিজামু চারোবা চারোবা নেই বাপুদা মেজি না ওই গেদা ওই টুলিকে টুলিকে onako lwejja tulina faina ukadada kalo kamadeka siki kalo kasiki onako lwalero enako lwejja tuine embaga spaini argentina naye kamunange njagala okujukiza nti yalimbape rutini akupe gozi kumi akupe gozi kumi